0: อาจจะโอ้จะเนี่ยผมว่าคาเซเมนเจลายเล็กชะเผาปลาเล็กชะเผาจมเฟดมันต้องได้เล็ก 75% ตัวนี้ตัวนี้ตัวนี้ตัวนี้ตัวนี้ตัวนี้ตัวนี้ตัวนี
1: ้ตัวนี้ตัวน
0: ี้ตัวนี้ตัวนี้ตัวนี้ตัวนี้ตัวนี้ตั
2: วนี้ตัวน
3: ี้ตัวนี้ตัวนี้ตัวนี
2: ้ตัวนี้ตัว
3: นี้ตัวนี้ตัวนี้ตัวนี้ตัวน
2: ี้ตัวนี้ตัวนี้ตัวนี้ตัวนี้ตัวนี้ตัวนี้ตัวนี้ตัวนี้ตัวนี้ตัวนี้ตัวนี้ตัวนี้ตัวนี้ตัวนี้ตัวนี้ตัวนี้ตัวนี้ตัวนี้ตัวนี้ตัวนี้ตัวนี้ตัวนี้ตัวนี้ตัวนี้ตัวน
3: Wale mwenye Ofikile kana kwe wote mwenye kare Kenya kana loya na mwenye Wana wale kaone rulu sibila ritenika kwa kule ya mapoli
2: Awe mapili Lewe minyaka something kama university Loro nkalo boncha kwa bale nyaka na leno Agiri kushishi
3: Kenya loro kwe wote Kere kenya kana loya Jualo wakaone Utsana kwa kule ya mapoli Recipe hile
2: Unyo nchevisha no Kisa naka venenga ya makata Ilo kwa na everyone ulebeleji Lenyaka na leno mkisha kai
3: Okay, wazora ke? Kya mona re ka ruto bala manganga mo.
2: A ke na manganga ke a bu tsheke re lenki sha kae. Ke moske la nna.
3: Ke mo ke nya kana lo wena mabapi lo re wena o sebeje. Wa ya wa tshuse tsa Sofia ke. E bile mo tsha ke lo ra Sofia. O le beje.
2: A e constable Evan Pig. Le ra rona ke mona.
3: Wa la o ituma ka ga nung ke bolela lo wena mona tsana ka kwa bene re sepele. Ra kwa
2: Evan Pig. Ke tsana ka fene ke sepela ke ya ka ile lena.
3: Re ama police ke so subscription go bona gore ke bitse ma police ba tsaba go go ga diketwa mo re sepele
2: a wa constable ke go pela hle ke le go pela ga ona gore
3: go tlo go kuna mera mo mputsa re e bolela mputse nnete gore wena wa tloga o ya go Sofia wa tloga mo go pela tshwarelo na go ba sepela le rena re ama police
2: but constable ke le go pela le skran chebisha e a ona gore ne re ga e bolela ya fela la vaya le nna ka tsela
3: go bo di tshepo di sho e bo nolo nolo ke rena ona mela go le ya ma police re a sepela go ba tla ya go pela tshwarelo go Sofia
2: okay bona ke ka go Sofia ka go pala tswarelo.
3: All right. Ba re go tlhoka gore go ka tsebe pedi mochima. Ke go fa 72 hours gore o yo mogopela tswarelo. Ke o ka se dirilwane. O tse gore ke tlo go tsiya o ya ka disele.
4: Ya, ei, ke rore ke o bona go kwete ka monte ka mo kana pakara wa. Era que na pe que te que apelo ela e tapiari. Le lor lina le man. Ai, la le ankimela. Ai, como le bicha.
5: O o la o imela, o la o so imela que le fin sa
4: ken. Que me llevo no gare en ga o bicha pet que le. Want to say
5: que. Ah, de na le pisha wimo.
4: Ah, wa
5: so. So ka o re tlhabzeni ya go imela. O tsena re bed girl street.
4: Cause vele vele ke ka bana. Ke ka bana ke ba o ga nore. Ke tsana tore ke re o bicha ka mkhano.
5: Yeah, o khombe so.
4: Yeah,
5: sure. So uri king ga botsotse.
4: Oh, I know what you're getting. Ke rona ga ba ka lo je di tabo ke tshwere ke tsa ka motseno wa. Ke ya pele le wena motho go nyana.
5: He bana.
4: Yeah.
5: Serene spirit so sa bana re sekwe.
4: Bona. Ke khuma ne bayara ya koloi.
5: Eh?
4: Yo.
5: Bayara koloi feng.
4: No, koloi la le na le ro le regisa. Eh, ke ra wena le matlo.
5: Nal matumi no I know for sure confused and some body man
4: eh
5: nare dombolo a re ke sikoloi
4: ai
5: kuloi fin
4: anka dusi sa machine a ke re mala banyana mo u dile kwa mmere go nwa ka a ke mpo ja thaba ya rena u re ke sa koloi eh
5: what
4: yo kana u dile thaba mko
5: no
4: e bana
5: di dombolo wa ntloela ne
4: mawe
5: no no ba go tsena ka soft bele wa ntloela bele wa ntelela entleke
4: a wa ke
5: no enta ke re ke mo phone
4: a wa no no no ke go bela re ke mo phone le ka
5: bakana e saki bona ya ka le wena i fella hona mona
4: a wa ke re mara o kwatile ka mkhwano
5: saki ga nke go runtsha etse ne vaye